লাগে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ফরা মিনিট ভকেবরা ফয় আপর চকসে রেডিও নাঙ্গার জুদুন কেদ আনারা দাফান নীলি হুনমন রংহাংপি কার্ডম নাংপা জিরসি পিনিকে চেংসে ট্রান্সমিশন ইংপু পনেগল পিনিকে প্রে নিফাই ইসি থেমান আর্নি জাইমেকে বাংলাকে এফ এম পেন আলং প্যান মেগা হার্স ফারুই সিরাতক বড়া সিরকেপ লাপে নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস অ্যালং পেন্টা নাংলিতুম আকাশবাণী ডিপো স্টেশন জাইমেক আর্জলং ইকজি পিনি কন্ট্রোল রুম আলং সাইয়ার পোকে ডেঙা টুমামেন ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধ দেব দে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট অন ডিউটি চেনথং ইংটি লাপেন বাং ফুবাং ফিকে পনকে বানা সাইকে ক্লেমা বাংলাকে সনসিরাম টিসো

লাগে আকাশবাণী ডিফু পিনি কপি পেয়া যাই মেক্সি কাপাচে টাক জিমা লবাং সুথাক চেথান মেক্সিনা পরফাই থ্রগ্রা মিনিট ফর দিল্লি পেন কাপাচে টাক ইংলিশ আলাম পেন বীরতা আর জুলং ইকজি পরফাই থ্রগ্রা মিনিট কেপ কাংডু কার্ডমালুন আর জুলং ইকজি পরফাই থ্রগ্রা মিনিট হম কেবরা ফ নীলিলাম থে আর জুলং ইকজি পরফাই থ্রগ্রা মিনিট হম কেবরা সুর কেপ পিনি আসারলাম থে আর জুলং ইকজি পরফাই থ্রগ্রা মিনিট ফ্লি কেপ কার্বিলুন বারিমালুন আর জুলং ইকজি পরফাই থ্রক্সি দিল্লি পেন কাপাচে টাক হিন্দি আলাম পেন বীরতা আর জুলং ইকজি পরফাই থ্রক্সিরা মিনিট ফ দিল্লি পেন লেথত কাপাচে টাক ইংলিশ আলাম পেন বীরতা আর জুলং ইকজি পরফাই থ্রক্সিরা মিনিট কেপ টক লাঙা যায় মেক আর জুলং ইকজি পরফাই থ্রক্সিরা মিনিট ফ্লি কেপ কার্বিলুন চেটো আর জুলং ইকজি পরফাই নের কেপ দিল্লি পেন কাপাচে টাক সমাচার প্রভাত মাতে হিন্দি এলাম পেন বীরতা আর জুলং ইকজি পরফাই নেরকেব্র মিনিট ক্রিপ হ দিল্লি পেন লেথত কাপাচে টাক ইংলিশ এলাম পেন বীরতা আর জুলং ইকজি পরফাই নেরকেব্র মিনিট হম কেপ কার্বি লামার জানালুন আর জুলং ইকজি পরফাই সির কেপ গুয়াহাটি পেন কাপাচে টাক পুয়ার আঞ্চলিক বাতরি মাতে আসামি সালাম পেন বীরতা আর জুলং ইকজি পরফাই সিরকেব্রা মিনিট ক্রিপ হ হিন্দি ঘজাল আলুন আর জুলং ইকজি পরফাই সিরকেব্রা মিনিট ফ্লি কেব্রা ফ ইংলিশ আলুন জির আর জুলং ইকজি পরফাই কেব্রা মিনিট ক্রিপ হ লামেট আজাই মেক আং ডেং আলং পেন চিহু চিপুত আর জুলং ইকজি পরফাই কেব্রা মিনিট হম কেম দিল্লি পেন কাপাচিটাক এশিয়ান গেমস আপুথাক জাপান আলং কেপাথু দিল্লি পেন কাপাচিটাক আর জুলং ইকজি পরফাই কেব্রা মিনিট হম কেব্রা ফ আসামিস লামার জানালুন আর জুলং ইকজি পরফাই ক্রেসি নিং আর লো আলাম থে আর জুলং ইকজি আদুন্থু সো আর লো আসে আংটং আং ডেং আলং পেন চিহু চিপোট আর জুলং ইকজি পরফাই ক্রেসিরা মিনিট হম কেম মুম্বাই পেন কাপাচিটাক বিবিধ ভারতীয় জাইমেক আর জুলং ইকজি পরফাই হিনি দিল্লি পেন কাপাচিটাক ইংলিশ আলাম পেন বীরতা আর জুলং ইকজি পরফাই হিনিরা মিনিট ক্রিপ হ দিল্লি পেন লেথত কাপাচিটাক হিন্দি আলাম পেন বীরতা আর জুলং ইকজি পরফাই হিনিরা মিনিট হম কেপ মুম্বাই পেন কাপাচিটাক বিবিধ ভারতীয় জাইমেক আর জুলং ইকজি পরফাই কেথমরা মিনিট ফ্লি কেবরা ফ গুয়াহাটি পেন কাপাচিটাক কার্বিয়া জাইমেক আর জুলং ইকজি পরফাই ফ্লিরা মিনিট হম কেপ ডিমাসা লিরমিয়ালুন আর জুলং ইকজি পরফাই ফ্লিরা মিনিট ফ্লি কেবরা ফ বড়ো লিরমিয়ালুন আর জুলং ইকজি আর্নি কাংসাম পরফাই ফ রংরূপ আজাই মেক আং ডেং আলং পেন চিহু চিপুত আর জুলং ইকজি পরফাই ফরা মিনিট হম কেপ দিল্লি পেন কাপাচিটাক এশিয়ান গেমস আজাই মেক আর জুলং ইকজি আর্নি কাংসাম পরফাই ফরা মিনিট হম কেবরা ফ পিনিয়াস

লাপানা পড়াং লিদম রাজাস ক্রৌলা পেনারে ইসং হতম কিলোনালুন হেম্পু কেবাং থুই জি পালুন আর্জুলং এতাং লাসুনানা দুনথুয়ালুন আর্জুই থুসেনাং পংসি আর মোং আতম কিলোনালুন আলোনালামথে ও হেম্পু গুরুসার।

লপন পর্ণাংলিতম সবিনা বেপি লপেনারিয়া সংহ টুম কিলোনালুন আর্জুইক লংটাংল আদুন্থুয়ালুন আর্জুইক সেনাং সংজা তেরন লাপেন আরিয়া সংহ টুম কিলোনালুন আলুনালামথে আর নাম লংপেন নি দাম থাপল আর্জুইক সেনাং লবাংসো আলুন

0: lapana porang litung kangdu kar domalun jir ang denga longpen asona sona lun arjui long tanglo kangdu kar domalun jir ang denke lapuan se kang toniglo nang litum jai me kar julong bom lake akashwani dipu station along pen jai me ke wang lake fm pen along pen megahertz pharoi siratok borasur ke lapen news on AIR mobile apps lapen race app along pen tanang litum jai me arjui long ji non studio ghuria por phai program minute hom ke bra pho apor chok tang lo lasino na dun thu nililam the ang deng along pen rohila rong phar pi alam the arjik sena
1: কার্ডম নীলিমেন রহিলা রং ফারপি নীলি কিদু সানকুরাং লং নীলি কুলাত চুখুলি পনসি নন বিপন বম লো লাসিনি এবং সকুলা লং কেদু লাকে সাবুন জাংথু স্যাং বিস্কুট লাকা দু কবি সুচু বিপন লো লাসি নীলিকাং পুপন কে নিকান সুরহিনী রা ইংকরে সিয়া নিকান মেনসি নীলি লবাং সকুলাত খুলি পন লো লবাং স আকুলাত পেনা যোগ নীলি পিনাং আন আলি লং পন লো লাসি লবং সকুলাত কি বিপেনা যোগ এ হেম হেম পো ব্যাং আবি হস্তামে আড়োহিমে আড়োহি কে ব্যাং কাদু কাবি লাহাই এ কিরু কে থাই নং জিয়া সোন সামি নি দেখ পেন লং পন লো লাপেন সোন এক ঠেকসি পিনসু আ ব্যাং আবি ফিস্তামে এ ল্যাং কাচো নাম ল্যাং আ নাম পনন অসমার টুইসন আ ফি পনন কিচু কিচু না ফান পস্তামে দেখ পেনসি নীলি পিনাং আনকে চিরাব দন লং লো লাপেন দোকান আমি ব্যাং বে হুট পুসি তামে নীলি থেরাং হুই তামে চু থাক পন বম লাপেন উসুমার ফান তামে লাদাক দুইসন দাজ পুসি চুথান পন বম লো এ লসন সে নীলি ক্লেম পন বম লো লাপেন লসন এক থাক সি দোকান আমার কে কাবি লিপুটান এন নাম বম নাং কক পুসি নীলি আর নি ব্যাং সে তামে লাবং সু এ মফি ফান পু নি কার বিতুং কে পুকে থেং কক পুসি খিপু দাম লাসে লাসু সে তামে আর নি ব্যাং ফারো সি নীলি চুথা পন পেনসি লবং সো তং কা পেনসি নীলি হেম হর মু সামে চিরি দুন লং লো কারো
0: লাপানা পর্ণাং লিতুম রোহিলা রং ফারপি কুলাট কাচুবি আফুথা লামথে আরজুইক লং তাংলো লাকে আকাশবাণী ডিপু নাংলিটুম জাইমে কার্জিলং বম লাকে আকাশবাণী ডিপু স্টেশন লং প্যান এসন কে নাং সট কাপাচে নিয়ে লামজির আরজুইক থা আকাশবাণী ডিপু জাইমে কার্জুদুন চিয়াফান আর নিবাংটা আদা পরফাই ট্রক্সিরা মিনিট ক্যাপেন পরফাই সের ক্যাপ আন লাপেন আর নিকাংসাম পরফাই ফেন পরফাই ট্রকরা মিনিট হোম ক্যাপ আন আকাশবাণী ডিপু আজাইমে ইউটিউব লাইভ স্ট্রিমিং আকে রাপ পেনাং লিতুম আরজুলং ইকজি লাপেন আকাশবাণী ডিপু আজাইমে কেডো আন কার্জুদুন জিয়াফান আদা পরফাই ফরা মিনিট ফ ক্যাপ আপর পেন আজো পরফাই ক্যাপ আন এফ এম পেন আলং পেন মেগাহার্স ফারুই সিরাটক বরাসির ক্যাপ লাপেন নিউজ অন এআইআর মোবাইল এপ আকে রাপ পেন্টা নাং লিতুম আরজুলং ইকজে লাপেন আন পাটা

0: campaign against defending champions Australia in Cape Town on October 7th, beginning the Group A fixtures. On October 10th, India will lock horns with arch rivals Pakistan at the Wanderers Stadium in Johannesburg. Following the opening two fixtures, India will travel to Centurion to face Afghanistan on October 14th. And that is the end of this news bulletin.
1: লকে আকাশবাণী ডিপু জয়মেকে বাংলাকে এফ এম পেন আলংপেন মেগাহার্স ফারো ইসিরা টকবরেসেরকে লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস আলংপেন টানা লিটুম আকাশবাণী ডিপু স্টেশনে জয়মেক আরজুলং ইকজি নন স্টুডিও ঘুরিয়া পরফাই ট্রক্সিরা মিনিট কেপা পর চকটাংল লাসিন আদুন্থু টক লাঙা জয়মেক আং ডেং আলংপেন চিহুত চিপোট আরজু ইকসেনাং খনসন বে আলাংলিকে ইনুত থান বাং ফুল লাপেন হোট বাং ফু হারমোনি বে এটুমাং বং চিহুত চিপোট আরজু ইকসেনা
2: আফ্রাংসি আকাশবাণী ডিফু কার্জু আটুমান আফান কারডম পাজির কারডম পিনি চিহু চিপুরে যাই মেঘালং কাছা ফপন লাকে সার খনসন বে আলাংলি ইনুত কে এম টি মাতে কার্বি মিডিয়াম আথান বাং আনপার্টা আলাংলি কে এল টি এ মাতে কার্বি ল্যাঙ্গুয়েজ টিচার এসোসিয়েশন আলংটা লামসাই চুনবাং মাতে মেগাজিন সেক্রেটারি লাপেন আলাংলি ইনুত লামেট লামচংকা চিংহন পিক আবাং ফু লাসি পিনি কাছু ফা তেং পেন আলাংলি জিতা মে নন স্টুডিও লং সিদল কারডম সার
3: কারডম
2: টাংটি নন এলে তুম আপর পান হক হেপিন পেন চিহু চিপুলে যাই মেঘ মানে চেং পনিক ফেলো না নাংলি ফানা কার্জু পঞ্জিকে লাহেন ল নাংলি কে ইনুত কার্বি এ সাবজেক্ট আথান বাং ল তাংটি ইলিতুম আলং তিন স্কুল আলংটা থানবাং নাংলাংমা মাতে চকপুমা নাংলি রেডিও কার্য রাতুমফান থান ইজিমা স্যার
3: তো লাবাং সোসাক ইলিফান কার্য পট নালতুম এ আই আর রেডিও আলং কাদুকি ক্লেমবাং ফু বাং ফিতা মাসবেন হিনবেন নাং জরুলো ইলিতুম হাই স্কুল সেকশন লাপেন এম ই সেকশন বাংকে ইলিতুমলা গভর্নমেন্ট বেন কাছে রাপলক স্কুল অনা বাংকে ইলিতুম থান বাং স্তামি কেদর প্লু মাতে হোম টেন আলং স্তামি ইলিতুম থানবাং ব্যাকপন এডলুক পুসি নীলি চিনি দাম দেবংস তামে ইলিতুম ইলিমেন্টারি মাতে এল পি সেকশন অলং মাংকে ইলিতুম কার্বি মিডম স্কুল হুম করাসির কেপ আবাংকে নন থান বাং বাহানি বাহানি ব্যাকপন এলু ইলিতুম কার্বি লং তন মাস কাউন্সিল সি এম কাবর ইপেন জয়নে ইলিতুম থান বাং বাহানি বাহানি ব্যাকপন টাং দলু লাপেন হুম করাসির কেপ বাংকে ইলিতুম কার্বি আ সাবজেক্ট সি কিচেং লাম চিলি পেন কে চেং লক ম্যাথস মাতে সোশ্যাল সায়েন্স লাহাই আং সামি ইলিতুম কার্বি আ সাবজেক্ট মাসি ইলিতুম চে থান পান লংলো মিডম ইনস্ট্রাকশন পেন কে চেং লক সাবজেক্ট আর আর লু আনতামে সব কার্বি আলাম আছে ইলিতুম টক পান লংলো পেন চে থান পান লংলো বনস তামে গভর্নমেন্ট স্কুল পেন কাচিরাপ কাচিরাপ লক গভর্নমেন্ট পেন কাচিরাপ লক স্কুল মিথাং জুং জুং পেন কাং পুয়া স্কুল ফান পাং পুপম পিপিন পেন গভর্নমেন্ট কাচিরাপ স্কুল আলং বাংকে আর যাহা স্কুল আলং বাংকে ইলিতুম কার্বি আর সাবজেক্ট দোলো থু ফিটস তামে হালা থান বাং তুম বাং বাং খাই মাতে কার্বি আলাম মেনকে থেক থে থান থেক থে তুম দুক লাসি লাহাই হা লাহে হাই স্কুল বাংকে ইলিতুম কার্বি মিনাত কার্বি আখাই ফান থান বাং কাছে তয়দুন বাংকে আকেনাং সক লাং পুজি নীলহীন বাং পুজি
2: চুরু পিগল পুথ নালি ফানাং কার্জুজি কে লাহানল কার্বি সাবজেক্ট ক্লাস ওয়ান পেন ক্লাস ফাইভ আন কে আর জি ডিংক্লুই পেন আদুল লাসি কার্বি সাবজেক্ট গভর্নমেন্ট স্কুল আলং নাং দুক কক পেন কাচারলি ওসো মার দা পেন ইলিতুমা খে কাছে প্রেক কুপিল নালি কাঠেকল
3: কার্বি আ সাবজেক্ট ইংডেং ইসি পেন ইংডেং ফো আনকে আজ ডিং ক্লুই পেন তামি দোলো লাইক আপ্রাংকে আকেতাব পিপি আকেতাব আমি চিনি দিন দেলো তামে নন না বাংকে লাম চিলি পেন কে চেংল হুন মিলি তাহ লাই ইসি ইংডেং পেন হি হাফ ফো আং দেন আসতামি তুম দোলো লাকে ইলি তুম কার্বি তুম দেলে কে পঞ্চত কালি ল কার্বি আ খাই পেন কাপ্রেক আতুম পুস্তামি কার্বি আং লং আরলো কিন্তু আন স্কুল বাংকে গভর্নমেন্ট কাছে পেন কে চেং কাচিরাব লোক স্কুল আনা বাংকে নন পন্নাং এটলো লাদাখ ইসি ওসুমার লাপেন ইলি তোমার খাই আফান কপি লং নাংলি আং থেকে থেকলং নাংকার জো আদিমা বাংলা সন হেলো নীলকে পুই বাংকে ইলি তুম আপাই আপু তুমি আনু তিনটা ইংলিশ লে থেকতে হিন্দি লে থেকতে মতে বাং ফরেন ল্যাঙ্গুয়েজ লে থেকতে পুজো আনু তিনটা মাথা যংসে আপাই আপু তুমি অংশে ফরেন ল্যাঙ্গুয়েজ মতে ইংলিশ হিন্দি মতে ইলি তুম ডাক আসাম অসমিয়া লে আলাম লাহাই থেক নাই পু মাথা লোপলোতে আসমার ফানকে কার্বি আলামকে থানিতা নিহাং হেলু লাকি তে বনস দামে আপাই আপু তুমি অংশে কাপাচারি নিহাং হে পুস্তামি হালা হালা ইন স্কুল ইনস্টিটিউশন লং অংশে ক্লাস ওয়ান আপ টু ক্লাস ফাইভ আন কার্বি আসাবে পন লোপলোতে হাদাকে চার্লি লে তা আনিহাং হে

0: tame charli nang vekpo asomar banki
1: kala
0: hala soka asomar bank ka charli nang kok joi ni non hot ke pelthelong competitive mate nang nang mani ma bo gjo patia din pina
1: kala
0: lasi nang mani ma gjo patia din jong si hala karbi sabe ke la ke thek tame thek theme te mithang local language mani mithang lam le puma tharong plote hula ko an ma gjo patia dun ke le nang ya dim ang deng banki le dunun det po hala so ni kama thapen si karbi subject tame un an pen ke usomar tumang ke bo ipon po apaya pole pachali niang hedet post tame usumar banke lakha chupati nangko ko joni kwan ma nangtong thekma nitong thekma pu so kama thapen si kachali isi hini pen ke chenglok haparo isi ta ho mate hormu amen ko las ko son son sikar bia men ba ke irma lahe tame kachali ning hang po la dak pen si tum kar bia lam tame angkur pen kachali ni hang lote mu thi wan tame kar bia khayalam mena amina jung jung lam kachali banke kan aning hang kabor id pon dopo
1: lahelo kachi
0: lahelo lahelo
1: non puthot na rifan arju pon thi ji mithang kar bi subject dokok pen ile tuma khe kachali oso mara tum pan ale ko pilo nang li thekla
0: mithang kar bi subject dokok pen ile tum kar bi khai oso mar atum ale ko pilo gelong po lake mina kar bi subject dokok lo pulote school along pen kecheng lo college along ang tonas tame jong si ilmi thang kar bi sabe ki dolo le pulang te muher ni liki puason na thaisi isi hini pen ke cheng lok la hormu amen an tame ile tum ka chali pon war sai do po la pen apia potom le kapa chali ni hang he det pos tame au so mar tumang ke bang ban chapati pup ani ani rung dun si nang non hu ke ka chapati din pina ma posi di la si ami tham mina tum bor isi ile tum usomar pen non ki thurmi usomar tam sami aning rung pen mo ipranki bang ilang sami il tum kar bia khai alam a ki bangke chandun po lalo lahelo ali ke
1: churu piklo puthot nali phanar ju pontu fit pong nangli ke inu than banglo anparta kar bi lamer lam chongka ching hon pik abang phulo tangte kupi ko sona bidi pen si radio kar juarat mate social media long pen kar bi subject puthak pache thang unji
0: তো আহল নিলিগেন কার্বি লোথান বাংলো লাপেন ইলে তোমার সাবজেক্ট মাতে কার্বিয়া সাবজেক্ট আপুথা কোশন মেসি সোশ্যাল মিডিয়া আট্রো পেন তুম পাচে থাঙি লাসো ব্যাংকে ইলে তুম উসমার তুমফান আনু থান লেমদেট আনু পাপ্লেং লে পাংবাক লে পাপ্লেং লে পাংবাক লে লাপুয়া লাসন ব্যাংকে ইলে তুম উন এ চহে লে চিপা দেখতো আমি উন এ নন ইলে তুমকে ক্লেম নেই প্লোতে ইলে তুমকে থেক না কে থাক রং টাং তুম ইন্টেলেকচুয়াল তুম হালা তুম মেসি ইলে তুম নাং যাপনে সোশ্যাল মিডিয়া লোকে নন সন ডক্টর কে পাস টাং তুম পাস আমি মানে ইঞ্জিনিয়ার পাস টাং তুম মানে পলিটিক্যাল আলিদার তুম সন সন মানে ইপিএসসি কে পাস টাং মানে ইপিএসসি কে পাস টাং হাল তুম পেন্সি আমি থ্যাং সোশ্যাল মিডিয়া নন কে সোশ্যাল মিডিয়া পাতে ডোপিক আহং সাতাই ডোপিক হোয়াটসঅ্যাপ পেন্সিং লক ফেসবুক পেন্সিং লক ইনস্টাগ্রাম টেলিগ্রাম হাত টুইটার ডোপিক আলাং তুম টুইটার মানে আতলং তুমি কন অলং আলং তুম পেন্সি কার্বিয়া খায়ালাম মানে কার্বিয়া সাবজেক্ট এলাম আলং তুম মেন্সি পাচি থ্যাং নেই আলং তুমি পাচ্ছি থ্যাং লোতে নন কে থর্মি উই মি তুমি কাচারি দুন কদ আলং তুমি হচ্ছে হিন্দি আলাম তগরং ইংলিশ আলাম তগরং আলং তুমি পিনি আলং তুমি থেকলামে তগরং প্লোতে নন কাচারি দুনমি উই মি কি মি তুমি আলং তুমি ফলো দুন বেগ মাতে আবিছু দুন বেগ পো লাকে মো নন মন থিবিতা চিং থরুন এলো লাকে মো নন থিবিতা পাচ্ছি থ্যাং এলো নন জংসি তুম জংসি উই কি মি তুম ফান বিদি কি মি মাতে সাবজেক্ট স্পেশালি লা কার্বি সাবজেক্ট ফান পাচিং থর পঞ্জি প্লতে কে থেক টাং বাং ফু বাং ফি তুমি ইন্টেলেকচুয়াল তুমি ইলে তুম আফান নাং যা পাই আলং তুম সোশ্যাল মিডিয়া প্লেটফর্ম পেন কেচেং লক চিতং পিলক পিলাক আলং কচিং কি কে থান পেন বুস্তামি রাত মুনু মুলুকে অং লং বুস্তামি ইলে তুম ফান নাং জাপন লিন নাং জি লান সি ইলে তুম নন কাছারি দুমি আউবে কিমি তুম তামি ইলে তুম আফান কার্বি সাবজেক্ট কো পি সি কানাং সৎমা লাপেন কাপা পঞ্জি ফান ইলে তুম বর ইপন উনপো আহ পেট কে ইলে তোমাকে থেক টাং তুমি নাং যা পাই
1: কালা নন পুথত নালি ফানা আর জুজি কে লাইন ল নাংলি কে কার্বি সাবজেক্ট ক্লাস নাইন পেন ক্লাস টেন আতুম ফান গাইড কে তো কালং তা চেরাব দুন ইগলো তাংতে নাংলি কুপি আলি দুজি পু মাথা পেনসি নাংলি লা সো গাইড কে তোক লং কে চেরাব দুন ইগলো
0: মডেল মাতে আ গাইড কে তোকে আপ্রাং সি এম আই এম আই এল আ কেতাব দোলো পুপেন নীলি জুং জুং মাথা সি ইনুদ ভাঙি পেন নীল তুম চিঙ্কি চিথান লো লাসো মডেল মাতে গাইড কাসা পাই ফান লাপেন ইনুদ ভাঙি কে থেকে রে মুচু আতুম ফান নীল চিঙ্কি চিথান লো আলং তুম তামি ইসি তকবাম লো পুসি আর জুলং মাসে হালাসো নীলি মাংতা আলং তুম লং চুপা অকদুন থুদাত লো চুপা অকদুন থুদাত পেন বস তামি ইনুদ ভাঙি থান বাং তুম ফান নীলি থান লো ইনুদ ভাঙি চার্লি বাং মান নীল থান লো মাসে আলং তুমাকে

0: তেলাকে ননকে এডুকেশন পলিসি একটামে মিডিয়াম অব ইনস্ট্রাকশন কে আই স্কুল আসামিস মিডিয়াম নয় হিন্দি মিডিয়াম নন ইংলিশ মিডিয়াম নন মিডিয়াম অব ইনস্ট্রাকশন মাকে লোকাল ল্যাঙ্গুয়েজ নেই পুসি আলং তুম হো আং থু তাংলু মিডিয়াম অব ইনস্ট্রাকশন জং সি কার্বি আলাম নন ইল তুম কার্বি লং লাম সি থানলো কার্বি আলাম বেন দোলো প্লোতে থানলংলো মতে চে এক্সপ্লেনেশন লংলো প্লোতে আকে তা বাংকে ইংলিশ নন অসমিয়া নন কার্বি নন মিথাং জুং জুং লাম এক্সপ্লেনেশন লংলো প্লোতে লাকে বা খাই আলাম ইংলিশ আলাম অসমিয়ালাম কাছারলি নি কাছারলি পেনতে মিথাং জুং জুং কার্বি মিডিয়াম স্কুল পড়ে রং মানে চারি রং সি আলিকে দোলো পুষিনলি জংদামজি আলাম আগে পিল মিনা জুং জুং আলাম হাসি কম্পালসরি চে থানা কাকবো এক্সপ্লেনেশন পেন কেছেন লক চে থানা কাকবো পুলতে হুলা খেতা বা দাকে টক বাংকে ইংলিশ এক্সপ্লেনেশন আবাংকে কার্বি আলাম পেন পুতা সাবসো চেতনাম দে চেতবো লাসি হালা নন নিউ এডুকেশন পলিসি এক জংসি ইমপ্লিমেন্ট টাংলো পুলতে হেদি মতে ইমপ্লিমেন্ট টাংলো পুলতে বা খাই লাম চারলি পেনতে মিথাং জুং জুং কার্বি মিডিয়াম লাম পা চারলি রং বাংসি কেমি পুষি নিলি সো প্ল্যাটফর্ম পেন কাদু পেন চুনি চুনি রিল পুদাম নাই ম্যাথ সোশ্যাল সায়েন্স লাইহু পেসামি ইংলিশ সাবজেক্ট লং কপি মাকে টক আসামিস সাবজেক্ট লং কপি মাকে টক লাসন থাক থাকসি কার্বি আসাবেক লং তামি ইসিবাদলো কেতক আলাম থে বাংকি আর ডাকসি কাপ্রেক চলো আলাম থে বাংকি ইসি বেলো নাকি কাং আং তো সাবজেক্ট আসামি এস সি আর টি মানসি সাপা পানল লাকে স্টেটমেন্ট ল ডিসবোর্ড পেন লাসি ইংলিশ আসাবি লং বা গভর্নমেন্ট স্কুল লং ইংলিশ সাবজেক্ট লং কপি মাকে টক লাসন ডাক থাকসি কার্বি আসাবেক লং তামি আলাম সি কাপ্রেক চলো কেতক ইসি বেলো লাসি বা খাইলাম মানে ইংলিশ অসমিয়া আলাম চারি বেনতে মিধাং জুং জুং কার্বি আলাম কার্বি মিডম স্কুল চারি রং মাংসি কেমি পুষি নিলি মাথা দাম মতে কাদু ফাঁসামি চুনি রিপ লাপেন নাংলি হেন মানে কাজু কেতাব কেবিরটি কেরিম নিলি কি জংদামি বাংকে কেতাব কেবিরটি আকো কো কেতাব কে নন বাংকে কাবিরটি মানে উবে চুপ্রেক চুপ পছন্দ হালাকে বিরটি নিরে তাহাই পোমানি বনস তামি নন কেদব কার্বি মিডিয়াম কেতাব লাবাংকে ইলি তুম কাউন্সিল পেন লেখা সাপা পনকালি ল এস সি আর টি ডিসপোর্ট মানসি ইলি তুম হান পালি বন পন বমলো লাকে নিকান কে থম প্লিবাক প্রাং পেতামি ইলি তুমি ডিসপোর্ট মানসি পালি পন বমলো লাকে লাসো কেতাব জংসি কুসন সি ফাই অংজিমা পুলোতে লাকে ইলি তুম নন ইউদাইস পুদো ইউদাইস লঙ্কা ফিল আপ জংসি নীলি স্কুল লং মানে নাংলি স্কুল লং জংসি বাং কেপ পিনিং ফিল আপ লোপতে মর্নিং তা ক্লাস ইংটেং শিলং বাং কেপ ফার্মাসি এস সি আর টি পেন নাংলি চটপো নসে নাংলি স্কুল লংসি ডেংসি কে চালি তুমি ব্যাং কয় প্লোতে মুনিংটা ব্যাং কয় ফার্মাসি নাংলি চটপো লাসি লাসো আপ হাই আপা ওং ইফান প্লোতে নাংলি কে বর ইপন চটকে হেনো নীলি বর ইপন চটে হেনো হালে স্কুল কে দোয়া রং হালং প্লোতে তামে নাঙা চিরাপ নাঙা চিরি দুন বাংকে আকে নাং সট নাঙা চিরাপ নাঙা চিরি দুন প্লোতে কে পিল ও সোমার ফাই বাংকে নাংপা ওং দুন বাংকে আকে নাং সটলো লান লোতে ইলি তোমা কে তাপ তামে কোয়ান মা সোমার আফাই কে ওং লান সোয়া আতেংসি নাংলি চটপো
1: তাংটে নন নালি ফান কিজুৎসি না রুপনিগলা নন কে বাং জিয়ারনি ওয়ে কেমি মাতে চারলি ও সোমা লাপেন আপিয়া পো তুমফান লাপেন রেডিও কার জোরা রা তুমফান কার্বি সাবজেক্ট আকে নাং সট নাই আপু থাক নাংলিন পেন থানিক জিমা
0: নন কে থুরমি ওয়ে কেমি লাপেন আপাই আপু ফান কার্বি সাবজেক্ট কপি পসে আকে নাং সট ল পুলতে ইলি তুম কে চেং পেন জং সি ইলি তুম চারলি পনলো আংকুর পেন জং সি ইলি তুম চারলি পনলো পুলো তাংটে মো কে থেস আমি থেক ধত মাতে জয় ধত পো লাসি ইলি তুম কাদো কাবি ইলি তুম আপি আপো পেন কে চেংল কে থেক মুচত কেরি মুচত ইন্টেলেকচুয়াল মাতে লামেট গুরু তুম আন সামি ইলি তুম নন কে থর্মিয়া ও কিমিয়া তুম ফান দুয়ার কে যা পনি বাংকে লাসন হেলো আপি আপো তুম সি আলংসি লাকে ইলি তুম আরি দেংস দুলো আপি আপো তুম আরি দেংস দুলো আপি আপো তুমি সে আসমার ফান সে থান থে মানে থেক মুচর মুচর তুমি সে নকি থর্মিও বে কিমি তোমার জাপন পে পুলতে উসমার তোমাকে কে চকচি আবে পুদাম লোনাং পিরঠিয়া তোমার কাছে লারালিং আপ্রাং আহতকে পিলা ব্যাং কাছে পাচা লোন মানে রেকে দাম হত বং ওই লোন পিল তুমি বাঙা পার লোন পন্দু ইংলিশ হিন্দি লে পুলাং মা থেক নাই অসমিয়া পু আপ্রাংকে অসমিয়া লামলে থেক মানে অসমিয়া লামলে স্কুলে তয়দুন থেকলতে থেক ওলো পুসি ইলে তুম আসমার তোমার তুমি কাছে মাথা থা হা আপিয়া পো তুম কামা থা কো সন লমা লসন ডাক থাকসি ওসমার ফান্তা আমেন ইরপো সাবিনা ময়না লসন থাকসি অসমিয়া আলাম হাসি ইরপনলো আলাম আগে তুমি কপি পলমা পুদাম পুলোতে ইল তুম অসমিয়া আলাম কে থেকমি মাতে কাচারলি ইনিং কাছি হুং চির আহত পালো লসন ডাক থাকসি কো ব্যাংথু চট পেন ইংলিশ লাম কাছি হুং নানি প্রাইভেট স্কুল মানে ইলা আর ইংরাজি স্কুল নাংবি পেন

লাকে আকাশবাণী ডিফু জয়মেকে বাংলাকে এফএম ব্যানা লংপেন মেগা হার্স ফারুই সিরা টকবর সিরকে লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপসে লংপেন টানা লিটুম আকাশবাণী ডিফু স্টেশনে জয়মেক আরজি লং একজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই নের ক্যাবরা মিনিট থম ক্যাবরা ইসিয়া পর চক টাংল লাসিন দুনথু কার্বিলামার জানালু নং ডেঙে লংপেন আফ্রাংসি আলুন আরজি ইকসেনাং জিতেন তেরা আংলাপেন রবিনা ক্রপি কিলুনালুন আলুনালামথে মাচার পেন লবাংস আলুনালামার জান লাগে লেখা আলামার জান আলং পেন লাপেন লবাংস আলুনালামথে কিতক বাংলাকে জিতেন তেরাং কিতক আলুন তাংতে আর্য ইক সেনাং লবাংস আলুন

লাপানা পর্ণাংলিতুম মঙ্গল রংপি লাপেন বাড়ি রং ফারপিয়েতুম খেলনালুন আর্জিক লং তাংল আদুন্থুয়ালুন আর্জিক সিনাং হেমাকার জং আলামার জানা লংপেন রবিনা ক্রপি কেলুনালুন আলুনালামথে হা পারায় জাকবে আর্জিক সিনাং লাবাংসু আলুন।

লাপা না পড়াং লিটুম রবিনা ক্রপি কিলো নালুন আর জি লং তাংল নাং লিটুম জাইমে কার্জিলং বম লাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং প্যান কার্বিলাম আর্জান আলুন আং ডেং আলং প্যান আদুন্থু আলুন আর জি টু সেনাং দনবারিম আলাম আর্জান আলং প্যান সুরেন বে কিলো নালুন আলুন আলাম থে ইয়াহো বাই আর জি কেমে আর জি সেনাং লাবাংস অলুন।

লাপনা পর্ণাং লিতুম কার্বিলা মার জানালুন আং ডেং আলং প্যান আসন আসন আলুন আর জুইগলং টাংল কার্বিলা মার জানালুন আং ডেংকে লাপানসি কাং টনিগল নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই সির ক্যাব চকাই কাইল লাসিনাং লিতুম গুয়াহাটি প্যান কাপাচিটা পুয়ার আঞ্চলিক বাতুরি মাতে আসামি সালাম প্যান বেরটা আর জুইগলং প লাজু ডেট প্যানলতে পরফাই সির ক্যাবরা মিনিট ক্রেফ চকলতে হিন্দি গজালালু নাংলিতুম আর্যিক লং ফিটমা।

লাকে আকাশবাণী ডিপো জয়মেকে বাংলাকে এফ এম প্যানে লংপেন মেগা হার্স ফারু ইসিরাটো ভরাসের কে লাপেন নিউজ অন এআই আর মোবাইল অ্যাপস লংপেন টানাং লিটুম আকাশবাণী ডিপো স্টেশনে জয়মেক আর জি লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই সিরকেবরা মিনিট ক্রেপ হওয়া পর চকটাংল লাসিন আদুন টু হিন্দি গজাল আলুন আং ডেঙা লংপেন কেচেং সি আলুন আর জি সেনা মিতালি লাপেন ভূপিন্দর সিং কিলন আলুন আলুন আলাম থে আও এই সে মহাবাদ বলান আর জি সেনাং লবাংস আলুন

আরুণ ঠোয়ালুন আরজুইক সেনাং তালস আজিচ কিলোনালুন আলোনালাম থে ক্ষুদা কারে কে মহাবাদ আরজুইক ঠুসেনাং লাবাংসলন।

লাপানা পড়না লিতম ঘুলাম আলি কেলোনালুন আর্জিক লং টাংলো হিন্দি গজাল আলু নং ডেঙালং প্যান আদুন্ঠু আলুন আর্জিক সেনাং সুরেশ ওয়াটকর কেলোনালুন আলুনালামথে সিনে মে জালান।

লাপানা পর্ণাংলিতুম জেমস ব্লান কিলোনালুন গুড বাই মাই লাভার পালন আর্জুইগলং ট্যাং নাংলিতুম জাইমে কার্জুলং বমলাকে আকাশবাণী ডিপো স্টেশন আলং প্যান ইংলিশ আলুন জিরং ডেং আলং প্যান আদুন্থু আলুন আর্জুইক থুসেনাং ইডলি কিলোনালুন আলুন আলং

নাংলি টুম জাইমে কার্জুলং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং প্যান ইংলিশ আলুন জিরং ডেং আলং প্যান আদুন্ঠু আলুন আর্জু ইঠু সেনাং ইডলি কিলুন আলুন আলুন আলামঠে হেলো

লাপানা পড়াং লিতুম এডেলে কেলোনালুন আর জুইগলং তাংলো ইংলিশ আলুন জেরাং ডেঙালং পেন কিজুৎসি আলুন আর জুইক সেনাং বার্নার্ড ফ্যানিং কেলোনালুন আলোনালাম থে হোপ এন্ড ভ্যালিডেশন

0: lapana pornang litum english halun jirang deng along pen ason ason alun arjig long tanglo english halun jirang denke lapan se kang toniglo nang litum jaime karjilong bom lake akashwani dipu station along pen jaime ke bangla ke fm ban along pen megahertz pharoi silatok borasir ke lapen news on air mobile apps lapen race app along pen tanang litum akashwani dipu station jaime arjig long ji নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই কেবরা মিনিট ক্রেপ হর চক ডাং লাসিন আদুন্থু লামেট আজাই মেঘ আং ডেঙালং আমি থাং পেন কচেটক বাটে কাবন্ডা আহির্যর আর্জি ইকসেনাং বার্লা আপর আদিচি ফুরকিমো আহনজেং ক্লিমসোমার আশিরকুট লামেট আফারমান লাপেন ওসোমার কিবি কিঠি লাভাংস আহিরজির কিহির পঞ্জিয়া বাংলাকে বরসিং হানসে আর্জু ইকসেনাং লবাংস আহিরজির
1: বারলা আপর আদিচি সামফ্রিনিংকে নিহাং পেন নিজাং আন কেংকাম কাছিজর কে খান সংকক আপর

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দু জারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুত আর্নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারা তা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লোকা হোমরি দাম নাং জিকে
1: লাদাক লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: লাগে আকাশবাণী দিফু জয়মেকে বাংলাকে এফএম প্যানালং প্যান মেগা হার্স ফারো ইসিরা টক বড় সিরকেপ লাপে নিউজ অন এয়ার অ্যাপ আলং প্যান্টা নাং লিটুম আকাশবাণী দিফু স্টেশন জয়মেক আর্জিলং ইকজি ননদুন্থু আসামিস লামার জানালু নাং দেং আলং প্যান আফ্রাংসি আলুন আর্জু ইকসেনাং নামিতা ভট্টাচার্যা লাপেন দিউপেন বরুয়া কিলুন আলুন আলুন আলামথে দুদিনের কারণে লবাংস আলু নালামার জান লাগে মন আর মরম পালামার জানা লংপেন টাংটে আর্জু ইকসেনাং লবাংস আলুন

আদুন্ঠু আলুন আর্যু ইকসেনাং সরফ মহান্তা কেলন আলুন আলুন আলামথে বয়জুয়া লবাংস আলুন আলামারজান লাগে অনুরাধা আলামারজান আলং প্যান আর্যু ইকসেনাং লবাংস আলুন।

লাপানা পর্ণাংলিত সৌরভ মাহান্তা কিলোনালুন বয়জুয়া পালুন আর্যিক লংতাংল আদুন্থালুন আর্যিক সেনাং রোডর সিঠি আলামার জানা লংপেন পাপন কিলোনালুন আলুন আলামথে এন্ধারে এন্ধারে

লাপানা পৌর্ণাংলিতম পাপন কেলোনালন এন্ধারে এন্ধারে পালন আর্জিগলং টাংল নাংলিতম জাইমে কার্জিলং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন লংপেন আসামি ইসলামার জানালু নাং ডেঙ লংপেন কিজুৎসি আলুন আর্জিক সেনাং আনিতা বি ডেকা কেলোনালুন আলুনালামথে গুন গুন লবাংস আলুনালামার জানলকে আনুরাধা আলামার জানা লংপেন

0: Lapa na po nang litum. Asamis lamar jana lun ang denga long pen, asona sona lun arjuig long tanglo. Asamis lamar jana lun ang denge, lapuan si kang tonig lo. Nang litum jaime ka arju long bom lake, Akashwani Dipu station along pen. Jaime ke vang lake, FM pen along pen, megahertz paro isira tok bore sirke, lapen news on AIR mobile apps along pen tanang litum, Akashwani Dipu station a jaime arjuig long ji. এসন কে পাচি নিয়ে আলামচর আর্জু ইকা এলপিজি মতে চুটুন চদাং আগেস আর তেং পেন চেথর নাংজুই কোনা নে কে বাক পেন গ্যাস কে টেট আংনিম ইংনিম লং পুলোতে রেগুলেটর আর সুইচ ইংকির সে রাখ পেন হেম আং হাপ পি লাপেন ইং হাপসু ইংপু এট নাংজি চুটুন চদাং আগেস আলং থু আর সুইচ লাপেন রেগুলেটর আর সুইচ তা চুটুন চদাং টাং ডেট আফি ইংকির পামি নাংজি LPG cylinder mat pen along two along and gas kapache leng ji apan mesen a rubber a pipe se chepare deng nang ji. LPG ke kaya hood, gas ke kaya lighter se enang ji. Me koi cher a sopen ke kaya ke da nang ji. LPG along two la pen, gas a cylinder ke vaak le do pulo de, gas a agency asai hem along pon se rak se, hada ke claim asai khia tum phan se, পাপেলাং পামি পেনসি পাশেলাম নাংজি কেনাং সত কাপাচিনিয়ালাম জিরকে লাপানিক জানল নাংলিটুম জাইমে কার্জুলং বমলাকে আকাশবাণী ডিপো স্টেশন লং প্যান নন লমসো প্যানা ফিলোতে নাংলিটুম নিঙারলো আলামথে আং ডেং অলং প্যান হেলেন তেরাং পি আনিঙারলো আলামথে আর্জু ইং প
1: কেবল পয়সা পঠিয়াবৰ কিউআর কোড স্ক্যান কৰিব লাগে বা পিন দিব লাগে পয়সা পাবৰ বাবে নালাগে
2: আর বি আই এ কয় কিউআর কোড স্ক্যান কৰাৰ সময়ত বা পিন দিয়াৰ সময়ত অলপ সাবধান হব

0: লাকে আকাশবাণী ডিফু জয়মেকি বাংলাকে এফএম প্যানেল অংপেন মেগাহার্স ফারই সিরাটক বরাসের ক্যাপ লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস লাপেন রেস অ্যাপ অলংপেন টানাং লিটম জয়মেক আর জুইংলং জি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ক্রেসিয়া পর চকটাংল লাসিন আদুন্থু নিং আর লো আলাম থে আং দেং অলংপেন হেলেন তেরাং পি আনিং আর লো আলাম থে আর জুইং সেনা
1: নিলিমেন হেলেন তেরং পি সিনেলিপি ইথে থে নিবেদ তামে ইলিটু মাখাই আফান আউবে কি মি বাসার পিমার বাসোয়ার লো আফান কানিং যে কাংটু মাং গেল হেলো নন লম ইলটু মালং কাছে ঠাঙ্গু সোশ্যাল মিডিয়া আংনু তিনটা ইলটুম মাংকে নন মাকে সোশ্যাল মিডিয়াকে রিমবেদ আংনু তিনটা লাং লাসো পচি ইলটুম হাজার আলাম তা কেচে থান বেড়াত নাং জিয়া মাংটা নিলি ঠেকদাম লংলে আংনু তিনটা চিনি লাভ ল ঠেকলং লাভ ল সিতামে লাসো সোশ্যাল মিডিয়া কিরিম পেন ইলি তুমফান আল্লে টং নাংলি চিপা দো কাংটুংমা আনতে ইলি তুমকা চিপা বীর কাংটুংমা লাবাংসি ইলটুম নাংলি কাছিং পু পেন পুলতে লাবাংসি মাথা পাফ্রাং নাংজি পুষিনেলি

0: tur pon po pachilon pon po amanga kalar pinita lapusi thak dun bom lo
1: mek pik alam lo ni nang li ki thana malam thi tang te nang li thirang ki thak ke ko pi pia hon ban si ki thak I lo ko pi pia hon si ki en lo
0: ha su ko da ki thak bang ke thailand si ki chirung e ke po thailand si thak dun bom lo no na phi an na bang ke ni li ge non la hon ki klang lo pu pen bang ke hon ki sai de lo hon ki pi si ki thak ke on hon ki bang nang order po ke jenga hon na bang si ki thak ke ong lu ni li hon ki thak tang det lu puti akaprek thailand hon maslai hon ta thak pon bom lu seleng pu noi e seleng ki ding apik kok pu noi pu si thak pon bom lu
1: mu pe nang li pu lo kora therang ta thek la pen ki ka chivora therang ta thek pu ma te thak thak pu tang ten nang li phane ko lo a therang abang si ki thak I joy lo
0: a ki joy ki li phane kor si ki joy lo kiran kora therang ge kiran pusta mi emi thang a son tin ta chi ri ponig lo he e pini ai a ghunta puno u vega thining pini pusta mi emi thang si chi soi po mi thang puchi bunai bon po la pusi ran lo ya lo in thiga chi khroi ga chi kang sok pini pusta mi anu ga phrek phan pini ilu ko ga chi bura therang pusta mi e harpi thining thilang pong pini pusta mi chi ri et po he halata e hala ka charli ki thek tang apolon ni pini anset sung are dreya son lo nili phana pa thek long ke ki thak bang e kora therang bang e chat ke chat chat lo la e I phu box so se thang the pulo te nili ke la chiklu I jon long ke set thom an ge un iklo set thom ani playing
1: tang te adon chuni linar ju thu iklang nang li ki thak a pi mang e ko pi pi iklo nang li thanamik jima
0: নিলি গে থাকা পে গে না হন কিয়া পে লং তা সেলেং মাং সঙ্গে তৈ গে অং সেলেং মাং বাং নাম গে তৈ আলিং নিলি গে থাকে নাম ককলো মাতি এংকে সেলেং মাং থাকব এংকে নুকে জামলিয়া থন পারডো নাংজি ভু পারডো নাংজি তামে নিলি এলো পুষি সন সেপি বমলো সেলেং মাং পুষি তামে বা আসি ফ্রেক ফ্রেক মাং তা দুই উলো ভাঙা পে সিগে থাকে টাং দা লোপট ভাঙ লা সন মাং লে নন ধুগে নাং তোর পি নই দে বলো তে নিলি বাং তোর পিপ হিজাব মাং বানা তুম আহুদতে হিজাব মাং তোর পিপ সেলেং মাং আহুদ পতে সেলেং মাং লাপুসি তোরিক ববলো নিলি বাং
1: তাং তে নাং কে থাক আপি মাং কে কল বাং সে মুনি তুম আনিং কে ডক নাই লো লাপেন কে এ কাছে থাং নাই লো কল মাং বাং ল
0: কে অং নাই বাং কে হিজাব মাং হিজাব মাং বান সেলেং মাং লাসি কে অং নাই নো নিলি থাক বমে
1: ও তাং তে নাং কে থাক আপি কে মুনি তুম লং কো আনলি ল
0: নিলি কে থাক আপি বাং কে লি কে পিনা আনলি কে লি ল ও নিলি থাক তা থাক পিক তাং দে ল মতি থাক তা থাক বিক ল দু পিক ল নিং কান ই সি লং সি থে রাং হি নি কে থম এ তাং পং কে লা আন পি লু পো তে থে রাং হি হুম হুম লং সি সেট ফো সেট ট্রক কে দুই কক মতি আমা সিং কে লা হাই গে আনু তিন বাং না অর্ডার পো বানাং চিং থুম রে পো হেদি পুসি দামি দাম বম লু
1: তাং তে নাং লি গে নিং কান কো আন বাং দলো থে রাং কে থাকে
0: নিং কান কো আন তে নি লি গে হা বিহেক পেন পো তে দুই উলু নন দাক এ ইহেম নাং চি দুন দেট পেন তা নিলিগে নিংকান খ্রি হিনি নিংকান খ্রি কি থম বাক দলু ইহেক পেন নিলিগে থেরাং থাক পেন লক্ষি কে চং দা দেখল পট নিলি বাই কি চার্লি আর লাইন বাং আবি চার্লি দুন থেক থে দেখল সামি নিলি মুটুম হাঙ্গে লা পেন লক্ষি পা চার্লি ল নিলি মুটুম ফান ভাই নি নিলি পেন কি বি বাং হে থম দুলাং সামি ভাই নি বাং আন বেট কে পাচারলি সামি লা তুম ফা মিট্রিক পাতক দেত আন কে নিলি কে আসি কে ফ্রেক ক্লেম ক্লেল পে কে থাক পেন লক সি চু পালার পো এ পে নি বাবু হি নাং জি আ কলম নাং জি আ কিতাব নাং জি পুসি তামে আ পে রি নাইং সামি দেখ পেন সি চি থাক এক বম লো নিলি কে হা সু হো দা বাং কে আকো নন লে থট পুসি তামে লাপু নন লে থট পুসি তামে হে মা মুনি দা লং পুসি তামে নিলি লাপেন লক্সি গাছে রাব দুন গাছে রাব দুন গাছে তো দুন স্কুল আর ফি নন সোমার আকি থিয়া বাংকে নিংকান খ্রিত

0: la hai pen lok sin ni li sera pun lo la si ni li ke la peri ge thak ba pir thak a hin pen ke ni li hin pen bang ke ali do pik pun ni li chi thek long chi ni pen si la si non uve ki mi atum sa me ning hang hang atum ke hem tun ni si ge chu bu chi i ji phan a long bang ke ang bong chi tim an ke li dun ma pu ni li ga ma tha bang ke la si ning hang hang atum bulu te chu bor ita heng no ne non uve ki mi atum si ta ki sumana tum ke kapor he le do ta ki tha ki phera ning hang o atum ta do la hai tum sa me bor ita chok ma pu ni li hin pen na bang ke la non uve ki mi atum sa me hok lo তো পড়হে দু আমি ওরেং সাইকেল লঙ্গে সুই ও মাতিদি আসি লা কি থাকে ফের পেন পিনি পেন ইনিং হ্যাঙা তুম পুলোতে লাহাই হুই পেনলে চুকলেম দুন আমি আল্লে কে রং ডাব ও আল্লে কে দুই ও লা বাংকে সঞ্জং সে বর ইয়ে নিং হ্যাঙা তুম পিনি পুলোতে এরেং আবার সাই পেন হেদাক বাং দুই ও
1: চুরুলো নাংলি রেডিও নাঙ্গার জুদুন আরাদা তুমা ফান পি রি কে থাক পেনতা হেমতুনি সি কচি পারেং জি আওয়ার সাইথে উপু কাপাচিনিয় পট তাংতে পিনি কে আপর চক টাংলো লিমো আপর মেসেনা হুদলে লানসো সে চিংকি চিঠান থু ইগলো না দোমে থাক মে কারডম
0: কারডম
2: লপন আপর নাংলি তুম সোয়ারলো আছে আংটং আংদেং আংলো আংলো আলং পেন রুবলিন বেপি লাপেন হুনালি তেরন পিয়াতুমাং বং চিহুত চিপুত আর জুইক লং টাংল লাকে আকাশবাণী ডিপু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাইক্রে সিরামিনি থমকেপ আপর চকডাপ লাসিনাং লিটু মুম্বাই পেন কাপাচিটাক বিবিধ ভারতীয় জাইমেক আর জুইক লং পর

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু আদন্তু লুঞ্চি থাকাং ডেং লংপেন মিনা তেরাং পি লপেন মঙ্গল রং পি কিলো নালুন আর জিউক সেনাং আলু নালামথি পিপদলোনে তাংটে আর জিউক সেনাং লুঞ্চি থাকাং ডেং লংপেন মিনা তেরাং পি লপেন মঙ্গল রং পি আটুম কিলুন লবাং সলুন জিয়ান

0: না, সাবুন আং থানি থাকে
1: লামা গে থেলাগা নিতুম বেন সাপ হলাম বাং আসং লোক কয় বাং মে তুম লহে লামে দামে আসং লোক প নিনি চি ইয়ক নরে মগে লসন মগে সাবু চেলন লে চল জি আতে লাম রুম কি ক্লাই ক্লাম বম সি মেলা কাউন্সিল লং তালা আপনি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বোর্ড দো লামে দামে আমি থাং দালাই নন ক্লাম বম সি নি তুম হাল তুমি ক্লাম লান উন লো নেলো কুনি কি ইয়ং নুন মগে সাবু চেলন লে চল জি লাসং দে মগে এটা উনাম গে চেলাউন পহ নি তুম তাং আসং মেন্টালা গোসন সি লামে আহিন দাগে পাচান ইমা কে পাং দাং ইমা মগে নি তুম দা চেরাম দু আংলে গে লাগে চেরাম নাং কপে তাহলা কে যা পই মা হালা আসং দগ গলো পট
0: হ্যাঁ সিনালি তুমি কে মানে হাল সোয়াল লাম লং মানে কিনিং যে লুতে আসাবো মানে কিছু তন্তি আলাম দগ পট
1: আন্দং নন
0: কে ক্লেম
1: লুতে ক্লেম পন বম দে সালাম সি তো কমাই তুমি আন মগে নিয়ে দুন নন ডাক
0: মানে সিজা নি নিলিনিং মা থাকে লা সনে দি বড় তুমি কি হয় ইউনিভার্সিটি আনলে দাম দেলো হ্যাঁ মানে হিটি পেন না ফিসি হলো তুমি পাং চিং পট মানে এটা কার্বি তুমি নানান তো উন্নুন দিলাম না কার্বি আখে তুমি মিথাং কাউন্সিল কাদু তুমি বড় তুমি কাউন্সিল দা ফিসি গেল ভারত সাথী লং দে দা পি 1952 পেন যে কার্বি আখে তুমি অটোনোমাস কাউন্সিল গে লং লং দিদি কে লাম মানে বড় তোমার ফান্তে লা কার্বি আখে তুমি চাং সং দা নাই বলো
1: আকে দূরে বাঙে তুমলা কে টক এলাং হিন অট থিপ ক্ল্যাম থিপ রাসো বাঙ্গে কাবে দেট দূরে পিক আনা মানি প্রাং দাং লো লঙ্কাম তেরন চিপে ডুব পিক লো পিনাং গে টক তে কাং লো আকে হাই লোন সেটে মুং রাছে রাম দুনি রেতা হাস হো লা দিপি পিহ পুইসিয়া সন্দো মাতে আ প্রজেক্ট আদি হাসুন তাই সিনিয়া মে লং দুদু নং লাং হাত সো কে টক আতুমাং ইলতুমাং ইয়ার পিক লোক তো কমা কিতাব তো কমাং আর পেগ লাই সি শিক্ষা থেক লং লি তুম লং লোক কে আর বয় হে আং বং লোক আসামি স্ক্রিপ্ট কিতাব সাই পাকলাং আই লগে চক ছিল আকো রোমান স্ক্রিপ্ট আং বং দাও কার্বি তুম কিতক চকলিম কিতক নাই দোলাং দা হালা ইসে আং বং লোক লতা ইতুম লঙ্গে আলফাবেট তালা ইনকয়রা ট্রক মোকে দি আন মগে তুমি নাং পোলা সোলং তা ইহাকে নামে পুয়া সো দোলাং ডবলু কে তুমল নামে সন পে মাসে লাহে পেন্দা কাছিং মাই পো লতা পি না পর লতা পাদাম জুই সো মাসে ক্লেম হয় ইংটন কক আকো ক্লেম হয় ইংটন কক লাসো আজক সে কোহান মা আং সঙ্গে কে লিলে গে লাহে তাইছি আপর গে দাম হে আপর গো দাম তারপরে নাকলো লাহে কাদু তা নন মাঙ্গে লন পিনাং নিকান পেন মঙ্গে কেথে লো মঙ্গে ডাক ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বোর্ড দলয় দল লাপেন সে নন ক্লাস টেন কে পাং ডেঙান গে কার বিয়ে লাম মানে যে থান লং পো পে দে পুমি দা লাপেন মে রুম দা নন নাং থান লো ডাক পেন তা লান মঙ্গে পারমিশন তা পিলো
0: ক্লাস টেন লং লো
1: লা সন সি আর ইউন লং হে ইউনিভার্সিটি আন মঙ্গে লং দে লাং মন সিতা
0: টেন আন কিলো
1: লং পো পে নে পসন সি থান হে সি কে পপ্রাং পপ্রাং বম কে দাম লয় তাহলে তুমি নঙ্গে ফোন দে দালো বাঙে নঙ্গে ইউনিভার্সিটি কো এট সিডুল বাঙ দেবনগরি কুমার দেং দেত
0: হাইটা কে দিবি জালম লল হাল তো নে
1: হাইটা কে মিলং লক ল এট সিডুল আন লং লক ল ইলিগেল সং নিং দা মই তান ল লা স্ক্রিপ্ট অফ উঠাক তা সং নিং সিন দ ক মো পেন ই থান সন হে কি তো কুড ওয়ে তা মেলা ননা কে চারি বমা মিনিস্টার দম তা ইন্ডিয়ান স্ক্রিপ্ট লিতে এসিডুলকে পিএটে বুটানিং এ কং মতি ইংগে
0: তেহাল রা পিপি বলতে নালি নালি হিম বেন কুলগি নিং জে জি মে কেলম জে ফান কোসন জে পরি নাই হাইটা একাডেমি
1: এ মে থাং এ স্ক্রিপ্ট জি সালাম দে লা মঙ্গে চক মসি গপু পু এটা মে থাং স্ক্রিপ্ট তুমি কার বিন অন দা এম কে হাইটা একাডেমি গে হালা স্ক্রিপ্ট এসিডুল লং দে পুতে লাগে কেলম ইয়া আংক্রা কাবেলবু আবার সাই মাসি লাগে
0: আবেলু লাগে
1: হদাত পু মাটি হ্যাঁ হ্যাঁ লাম তো কংলা হ্যাঁ সে কিচিং ওয়াই পাতাব নেই দৌল
0: বড় তুমি এগুলো ক্রয় দুন দেব দেবনগরী স্ক্রিপ্ট এন্ড দেব এন্ড দেন মানে
1: শিক্ষা গোল তা তো আমং তা আমং লম কাপড়ে কাপড়ে
0: পেনাং আন হলো শিক্ষা গো এডি লা আদর তো বানকে কে পাথি আ দৌল
1: লাগে কংলা মতি
0: কোন সি তাহলে তুমি লং লং লং লং হলো তুমি এবলা নন কে হাইট একাডেমি লং আনি আনি কান তিনটা লং দুন লং মতি দি কারবি খেতা কা কারবিলা লা মেটার ক্লোকে তো তো মান লসো

0: ันเว่บังมันเนี่ยดำทับเทลุ
1: ก็ลัง
0: อ่าปีตุ้มตาดำทับอุ้มันดีดีอืมจะลักษณะลูกคิริปุปดูมันตีล
1: ุกก็ลังก็ลัง
0: ปีตุ้มจะทันทันเนี่ยลักษณะบังหงมอยซาบังเอาไว้เด็ดปะจะลักษณะลามิกเลยนั
1: ่
0: นเลยสิแค่หินีบังแค่ฮาลาลิตุ้มลูปัทับอุ้มเฮดี
1: ก็ลัง
0: ลักษณะปัทับบังอากุลติกิเมสิงไว้เนี่ยเมื่อมุจจัดบีเอลูสันเซบินังปะลูตั้งเตลิตุ้มมาสุตามิเซนปะจะลักษณะลามิกเลยจ้ะ
1: คือมีปีกลำล้อลิขสังหลับบังแค่ตั้งแต่มีลิขสังหเนลีอาจจะเชื่อลำนาลีพนังการจีบังเกลับพูดล้อเอาหุ่นเป็นกี่บีอาสูกี่พี่หุ่นล่ะอาจุลังกี่หินิเวศปอบบนเสตมีอาสูกี่คลูบังกี่จันทอมจันพิลสันตุอีกอกตีล่ะสิลับพูดสันหุ่นบังนาลีกับพูดสันสิกังไพดันอีกปอเกลานาดันล่ะสุพุทธนาลีปัญหาเนปันอีกท่า
0: จักรลามิสันล่ะล่ะสุดบังเนลีเทกเป็นนังท่านอีกปอนอลีพันจังสิจันทอมบักจังสิอาบีอาสูใจเด็ดล่ะตายสิล่ะล่ะเป็นJohnny le jai pusta mela hanvia piyong si pene kachungkring jeng la sona ja kong kom hoy nang naklo putang te ile tum la sura bang ke asudum phanan la chulang edi bojar pen hala pune ho nipul son edi bongolong ha la bongolong si ga khir se ta mele tum thik pinai ga khir thik pisi la hanvia sumar tum phan ile tum pachudu nai ai la mangso ka pachudu nai bang ke la cheklojon ni an ke ile tum la nadu nai ala chiklo ini jong sala nadun lotangte hala ki thinangi abia so sta mi thite det po ai jala sala miklo pine chulang ka dure pen ta thilo diti me didi
1: kalang kalang
0: sta me la so chulang ka dure adim pa ke ile tum la bojar pen amul bus ta me ba do ma tinon lolom ke
1: kalang kalang
0: kapre kapre ka khedu la ha ka kher nam si ile tum la nipol puisi chulang along abong asondo long so bong long ka kher thai si ala aso atum phanil tum jongsila pen pa pleng dun lo tangte mate pachu dun lo tangte ala bang so bi asumar reng de reng ji jola lo je la ka pareng ji lok phano mi khedi la pen da chok athen le tum ke la son pen si non ki soman ke isi jon jon hanbe jon thom do ko kuti mati di
1: kala
0: la ta hala chulang ka dure pon ke mane kithi ji awar sai do ko kuti
1: kala
0: ama se ne le tum bujar pen hala amul pu isi liquid ka khedo la nam po an ke la bongolong isi hela plastic ne kupine rabara son nipol hedi son pensi ga kher nil tum pachu chulo la pen la pelotang te mane nil tum nong ke thek long teng tang te ne tum hanwe so mane ki thi yaret bang komiko na lo isi ke yan hini bang ke moheta ne nil pu tum mangela lo jeneba abi le asomar le joni vet pusta me la chulang ge nilu he ta chokji dima pu la ta chok he ta me kisumana hanwe api tu mangke mane son chungkreng jeng po mati di chungkreng jeng po na jakong kom hoy po anke chulang bang kom deriti la sila sona duhur pa tangte mope ni lige thon san ra khase di hala so aka khir mate bojar pen ke wan amul se tame jo la son hala plastic abong long thapo anke la nipol bojar do la bojar pen nam polo son sini tum kalana na na nil tum kachinya teng bitangte la hai klem pen nil tum manang ana bi so bang hedi কিতি নেই পলং বেন্দা নিতম পাজক দলং ল জলাসন যা
1: মে পেগ সালম মিলক সহল বংকে ভেটেনারি ডিপার্টমেন্ট বেন পুসি তামে নালি ফান পেনিয়া কেরা বসাই ল পুনা পি ইগলমা
0: নন আমাত কে লসন ভেটেনারি মতে গভর্নমেন্ট পেন লসন কেরা বং দেঙ্গে বং কে নন মাত কে আবেলাং লসন পিনে লসন ভ্যাকসিন পিনাই মতে খাসি মারাই নাই বতংতে লসন কেরা বং কে লং হে
1: কলা
0: তামে লসন কাপড়ে গাবার সাই না থু বং কে আবেলাং নন মাত কে
1: নালি ল ভ্যাকসিন পুনন বা পিনে দোয়াই নাই পুসিতামে নালি মেথাং সিলা পুচি হুমরি দাম পেন সি কাচেহাং দাম লাপুলাং মা
0: চেচেং আকো কে লাসন ল তামে নো না পিয়া পি ব্যাংকে নিলি তুমলাং তুমে লাসন কমিউনিকেশন বাং দু টুকক ল না পেন ল চিনি সরই ল পেন লাং তুম দাদাং নি লং আফং আফং ল না হুমরি বম ল লা বি খাসি মারাই নাই বতং তে লাং তুম বাং বম আ নো নো ব্যাংকে ল তুম কে থেক লং পেন সি লাং দাম তুম লং পেন নেং রং দুই খে নেং রং ল আথেমা alang tama department ke la hai kala nanang i kelang nang i department penak lo mati
1: kala
0: tama ong dong le tum the cement pet pen le tum akai tum bang ke la hai ana thu bang kapang kre tum do kok mati
1: aho
0: je la solami la hai
1: kala
0: asin la tum ning rong lo ani li long wang bom
1: kala
0: se tama la mo hai nang le nang karju ko sono bang ke mate veterinary department pen akira pa na thu puang deng na thu bang ke nomad ke avigla kala
1: tangte কমানে বং ফুজং সি হানবে কি নং জি দু পুলতং তে মোপে নং লি পুসো নং লি কে জর বিজনেস ফান্তা দু পুইগলো আসে কে নং জি দু পুলতে নং লি ফান নং কমরি জি ফান এক্সাক্ট লোকেশন বং নং

0: than pon exim ma
1: non ni le tum location bang lang ku la pen han ve bang ke ok online bang hedi ki chu phan bang hedi non ka ve glo athe me nil tum pador ne dela
0: kala
1: mu het da phun nang kuri anur no da phun nang kuri han ve son khasi han ve doma to tame la bang so bostu bang hedi jeneba ni le tum la October pelatang thedi October November December January lan lo tangte hanwe available ni lilong ke non ta pador ne se muni tum nang hang jul la sona demand thei go na se la sona thak ri tum ka du kwe unemployed to tum yang se matha pon jan thei di
0: kala
1: me uje ma bos ni lien pen kamun thi dam do
0: a ho ma choroi pigla melik sang ho choroi pigla nali phan pinya pon ji pidun pen bi ki pareng pu thak nali klar dak men lam the than pa chini pon thei ga pon litim ga ching ki chi than an lam thei pusi ta me radio nang gar judun ara ta tum ta ale nang lon bo pusi kroi pon lo তাসি লিতম পিনি চিংকি জিথানা লাম থেতা লাপন বনলে ইংটন পন ইংনাম নালি ফান সরি সরি কডন পজে একলো কার্ডম
1: কার্ডম নালি ফান্ডা চুরি গলো নালি তুম দাগন খুবরি পট

0: সে আসে সে
1: নিশোদের জিলি ওই বং লাসা কে আদিম মারলেঙ্গং কেং যা কে দং চেরে রাদ কেং যা কে দং চেরে রাদ লাসা কে কান পা মে নাং বং কেং যা কে লক পে না কাং হন রাসেন কে মে তর টম লম ভাই
0: সে সে সে সে সে সে সে সে সে সে সে রে আসে সে রে আসে সে
1: নি

আকি কাঁচে কাকলো নাংরি রো কে তাম পো এ ফান হায়, সে সে সে সে সে সে সে সে সে সে সে সে সে সে ও চুফে আহে মো ও চুয়ার লেং লেলো।

0: পৰম শ্ৰদ্ধা দয়ালু ৰাইজসকল, হাজাৰ কথাৰ মাজত এটা কথা মনত ৰাখিব, কেৱল পইচা পঠিয়াবৰ বাবে কিউ আৰ কোড স্কেন কৰিব লাগে বা পিন দিব লাগে, পইচা পাবৰ বাবে নালাগে।
1: আৰ বি আয়ে কয় কিউ আৰ কোড স্কেন কৰাৰ সময়ত বা পিন দিয়াৰ সময়ত অলপ সাৱধান হ'ব।
2: লাকে আকাশবাণী ডিফু পিনিকে গান্ধী জয়ন্তী মতে মহাত্মা গান্ধী আমহাঙ্গে ঠেক কাতালন আর্নিল আপৎসি লাবাং সোয়ার্নি পাচে তন্দুনসি মহাত্মা গান্ধী আকাই লাপেন আসায়ালামু পুথাক লালতা রংফার পি পেন লামজর কিথান আর্জুইক সেনা
3: পিনি কে গান্ধী জয়ন্তী মতে গান্ধীজি আমহাং কেথেক আর্নি লাসি পিনি ইলিতু মহাত্মা গান্ধী আকাই লাপেন আসাই আলামো চথানদাম ইকসেনা মহাত্মা গান্ধী আফান ইন্ডিয়া আদেত আমুনেত আতুম কাছিনি নে আবাং মাদুতা আবে পুলে পুদেত সিতামে আকেহাই মোহনদাস করমচন্দ গান্ধী আফান মুলুক আংবং আনং কাছে থাংনাই আমেন কে মহাত্মা গান্ধী পুহেনল আলাংলি হেনল ভারত স্বাধীন কেপালং আবাং ফুল আরেন গেলক মতে ব্রিটিশ কাচারি আজাকং কেথে নাই আতুম আফান ইন্ডিয়া আদেত পি পেন কিপ্লুং লাপেন আমিনা আদেত

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাং মে আসন মুংকে
1: কাপাচে থাং মে আসন তে দো পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রং আজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হুমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চ এন্ডো নাংসিলা

কার্বিদেত লং রিচিং হন আলু না যাই মেক আং দেং লং পেন কিজুত সেলু নার জুইক সিনাং দিলীপ কাথার কাবান রং ফারপি লাপেন মিন্দার ভাংচো তুম পেন কিলুন আলু নালাম থে হাকো পেন নন দো আরন

আসামিজ লামারজান কালি আলু না যাই মেক আং দেং লং পেন আদন থু মুকেশ কিলো নালুন আর জুয়েক সিনাং আলু নালাম থে ঘর আমার।

আসামিস লামার জান কালি আলুনা জয় মেক আং দেং লং পেন কি জুত সেলুন আর জুইক সেনাং মান্না দে কিলুন আলুন আলুনা লাম থে দিনর পুহর।

0: leprosy imate si e kecho kopi aphan se ki pudam iklo nali radio karju arat atma phan pachini dam ikta
1: leprosy mate si e akesu ke ejad akesu lake mycobacterium lepri pu apipensi ki un laso akesu ke least infectious mate kachi una ja kong ke kom nai mate ke ong e nailo akaprek akesu hypen pangbar dam lote
0: choroparik piklo doctor adonthio lam theli tumchi thanam iksina labangso kisu son ko ando iglo matangte labangso kisu ason kapre kapre ta du lopu igma
1: leprosia ke somate sia ke sokapang thekke soni eson ke pb mate posi bacillaria ke su lada gabang ke ang pran mate ang thek abang ec pen pho andoji anke adunthu bang ke mb mate multi bacillary lada gabang ke ang pran mate ang thek pho pen আকে অং দোজি আপুথাকতা আকো আকাপ্রেক আরিয়া কেং লং আমেক মতে ওয়াং লট ওয়াং লাত লাহাইতা ক্লাংজি তাহাই
0: চরই পিলো ডক্টর তাং তে নন চে থানদান থুই ইক্সিনা লবংস কিসু আং থেকি কপি পি ইগলো ইংলিশ পেন পুদাম লপতে সাইন্স এন্ড সিমটমস পো
1: লেপ্রোসি মতে সি ইয়া কেসু আং থেকে আফ্রাং সি কে আরেং লং সি ক্লাংজি আরেং আবাং এট পাই মতে কালারা বাং ব্রেক ডাকজি কিসু কাং থাক চিথেকলং লেজি চিচিনি নেজি থিকলাক আসনসি চিথেকলংজি আরেং আংমি ইংজুই এজি আনকে লাসুয়া ডিম থট আরেং আংমি মতে লা আবেদেট পো আনকে হাদাক আং ই বাংতা আবেদেট জি লাসুয়া পুথাক এনো আমাহাঙালং ওয়াং দুর ওয়াংদার মতে নুডুলস ক্লাংজি আর্থো মতে নার্ভস ফালং নুদাত পো লাসুয়া জৈনে আরিয়া কেং হংহাপ এজি আমেক দোজি নার্ভ কাহে নো আজৈনে ঠিক লাকপো চিপু থেক থে দেটপো আফি আফি আন আরিয়া কেং আচি মুন হাই ইংজুই আজি
0: চুরোই পিগলো ডক্টর নলি লাহাই লাম থে থান পনিক থে পট লবংস কি সং থে কেলং লো পুলো দং তে আফ্রাংসি কপি লগে ক্লেম পন ইক নং জি কে
1: কি সং থে চে থেক লং লো পুলো তং তে আফ্রাংসি কাতে বকহেট হসপিটাল লং দামসি ডক্টর মতে সে কে লাঙা তুমা ফান চিপাক লং দাম নং জি আনপারটা রং পিঠে কাছে টংবের আশা লেপ্রোসি ওয়ার্কার লাতুমা ফান চিং বাই চেথানসি সে কাছে লাং আবার সাই এন্ডুন নং জি
0: লবাংস কিছু কপি আথে সি কাচলং ইগলো ডক্টর নলি পেনথান পাকলার পনিকথা
1: লাসুয়াকে সোকে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি পু আপিপেন্সি কেলং লাসুয়াকে সোকে লং কেসু কেলং আমুনিত পেন দুরাপ কে চেতং বের আপুথাক কে দু কে থাক চে পাং থির বের বে পুলোতে আকে সোকে লং কে জয় ওলো
0: দাং তে ডক্টর অসমার বিহে কাতুমতা লবংস কিছু চলং থেক ইগমা
1: চলং থেক অসমারটা চলং থেক হেম ইসি লং জং সি মানে লাসুয়া কেসু দু পুলোতে অসমার পেন দুরাপ পেট আহুতলোতে অসমার তুমতা লাসুয়া কেসুকে চলং দুনবে তাহাই
0: লাসো কিছু কচলং তাং আবাং ফু আনুক প্রেক অক প্রাণ মেসেন আবাং ফু অফান্তা উনথেক মা উনথেক পুলোতে কুপোষণ পেনল নলি পেনথান পনিকথা ডক্টর
1: মো কচে থান আসন সি লাসো কে সুকে আকা প্রেক ফান্তা উনকে উনথেক আথেমা লাকে ইলি এচে থেকে বাং আহুচি এচে থেকে এন হুচি লাসো আপি কে ইনুটা মুনিত পেন ইনুটা মুনিত লং দামজি কে সো আমুনিত বাং জংসি পাশে এর ফ্রাত পুলোতে হালা আদুং হেট কে দু আমুনিত আবাং হালা সো কাপাসি ই হুত আচে থে এন পো লাসো আচে থেকে এন আহুদ আমাচি লাসো আকে সো আপিতা হালা কিমিসেন আমুনিত লং চি উন দুন থেকবো লাসি লাগে রেসপিরেটরি রুট পেনসি লাসো আকে সো কে কে চি উন
0: মেক পিগলো ডক্টর নলে থান পন থেক পন লাসো কিসো চলং ইগলো পুলো তাংতে কাচিপা মেজি আবার সাই দো ইগমা লাপেন কপি পি লো এক্লেম পন ইগনং জি কে
1: কেসো লং লোতে কাছে পামে কে আবার সাইডু আকে জয় পেন দবাই লাকে এমডিটি পুপু মাল্টি ড্রাগ থেরাপি লাসোয়া দবাই হসপিটাল লং লংজি লাসোয়া দবাই পিবি মাতে হালা মো কিছু থানা তেং পসি বেসিলেরি আফানকে চিক্লো যন্ত্রক মাতে সিক্স মান্থস চৌনাংজি এম বি মাতে মাল্টি বেসিলেরি আফানকে নিঙ্কান ইসিয়ান চৌনাংজি দবাই কিচু ইংটন নাংনে আকোর্স পাজুত নাংজি আরিয়া কেং লং পিনে আমেক দো পুলোতে চে ওরা নাংজি এন্টিবায়োটিক দবাই হাই কিচু পেন মলম কাচি হিপেন চেপা মেদু নাই কাতে কক দোলো পুলোতে ফিজিওথেরাপি মাতে এক্সারসাইজ হাই ক্লেম নাংজি হফাফ হেদে জি আফান আথেমা লেপ্রোসি কেলং আফি আফি আনলো তেহালামু কচিথা নার্ভ কেহ নো পোয়া জৈনে আরিয়া কেং আসাপ ও কেতে কক দো

0: chikip un epo aria meg do po hala hai jong si che ora re pulote mo phike la hai ke hinu et po
1: mupen ali ge than dam iga son thak thak si jong si la ke cheng ben chela na don te pulodang te akai ding pie ke so la po san cheman thek ma doctor
0: jong si chela na dun de pulote la so ke so ke mo phie phike aphranga ahut ke leprosia ke so si ya ke so tuman rong pithi ta thek long long kenga chimia riak chimi hai pila pujila son avidet avidet hai la son thek long long hala hai ke ke chiora ri ong posi hala anaf ke no joine ami thang thang gom chilong le joine hala hai ke mid bom po avidet po la si la so ke so jong sa hala hai ke parman meji afan chelana dunwer dowai chu dunwer pulote hala po an ke hinu ne de ji la chelana ne pulote la ke ke hinu ji plang et po
1: me ek pila doctor na le ke than pon la bang solam the tangte akesu ko chulong tanga tumtal kupuson la he metham ka chalana nang jibang ke doctor
0: ai mithang ke chalana pulotela pilo saur pen dunang ni bemar ke jat api sita melo ke saur pen du pulote bemar ke long ta prap olo aru chipang thir vet nang po dawai bang hodai kai chuwer nang po inton nang ne aru dawai ke chuhut pini la haya dawai ke maintain ke la ibang arong paprek dak ji aphi ing bang erahang du ji la hai chethek long ra ke phire ra dawai ing ton kok nang ne ta dawai bang ke la pusan le du pusita me ke chu pa jut nai an ke dawai a thi lote bemar ta miun ji
1: me ek pilo doctor na le ke thanda malam the ani kan wang da ar koi thong ke bar ni ke det piang dang national anti leprosy day ani si paman pusi hok pon iklo কপি আথেসি লবংসরনি পামন পনিক নাংকক লনালি পেনথাল পনিক থা ডক্টর
0: জানুয়ারি 30 এবাংকে তুমকে ন্যাশনাল এন্টি লেপ্রোসি ডে পুসি কেতালন পন আপ্রাং আহুতকে লেপ্রোসিয়া কেসু কিসিয়া কেসু কে দোমুনি তুমহানকে কাহিজিম কাফিরে ইসি দুপো মুনি তুমহান রংআরলো হেমারলো পাদু লংলে হা রং পেন হা আকাপ্রেগা দিমসি পাদু লক পাদু কক দিকতি লাসোয়া কাফেরি লাসোয়া স্টিগমা আবাংকে দুবেরলো লাসি মহাত্মা গান্ধী আলাংসি কে পাতলাং পনলো যে সি ইয়া কে সুকে লাপান ফেরে নাংনে পান হিজিম নাংনে ওরা নাই আনকে লাগে পান কিচিউন মো কে চেথানাসন কিচিউন জয় পিক আখে সো তাকালি লাসি লাথুমহান কে ওরা পেন পামি উঞ্জি দবাই পিলোতে মি উঞ্জি পুকে থান পন পেনসি আলাং লিসি কে চেংলো লাসোয়া কে সুকে ওরা কে চেলাং কে মুনিত ফান কে লাং পন কে লাসো পেন দিন কি হত সি লা আলাং লি কি থি আর নি পেন সি লা এন্টি লেপ্রোসি দে পু বাং কে কে তালন পন বের দো
1: হালা পেন মাসি মান আনি কান বাং তা নন বাং কে
0: নন বাং কে লা
1: কয় থং কে বানি বাং কে তালন পন
0: তালন পন দে
1: পন পন জরো ল ডক্টর নন আ দন থু লাম থেলি তুম চি থান আমিক সিনা রং রো বারলু পিএইচসি লাপেন স্টেট ডিসপেন্সারি লাপেন সিএসসি লং তা লাসো কিসু কচলাং বা কচলানা ওয়ারসা দু ইগমা ডক্টর
0: দু লাকে হা আরলো পিঠি পিঠি আন পিএইচসি সিএইচসি লং আনতা লাহাই দবাই কে লং আথিমা লা লেপ্রোসি ওয়ার্কার তুমকে রং আরলো আরলো সিকে দাম দামলো আলাং লি তুমসি জংসি লেপ্রোসিয়া কে সো মানে দু পুলোতে আলাং তিতলি তুমসি যা পো ডক্টর লং পনপো আকেসু আহক কালাংমা কালিমা লাং পনপো আনকে দবাই পিনাই পুতা আলাং তুম থানপো আসি লাহাই আর দবাই বাংকে হা পিএইচসি সিএইচসি আনতা পালে এডলো আনকে আব কেসো বাং দু পুলোতে লাসোয়া হিসাব ডাক ডিস্ট্রিক লংপাক ক্লাংপো ডিস্ট্রিক পেন হালাসোয়া মুনিত ফান চিকলোজন ট্রক পুনয় নিঙ্কা নিশি পুনয় লাসোয়া দোয়াই বাং সাপ্লাই পিপু আর আপু থাকতা লাসোয়া দোয়াইকে নাং নন বেলেগ আদোয়াই আসন ফার্মাসি লং বা দোকান লং নাম নামদাম লক আদোয়াই কালি লাবাংকে গভর্নমেন্ট পেনসি সাপ্লাই আর গভর্নমেন্ট হসপিটাল লং আনসি লং চটজি আপু থাকতা লাহাই দোয়াইকে নন ইতুম লং ইতুমা ডেট লং লেকে বনাই থাকালি হা বেলেগ ফরেনার মানে বেলেগ আদিম পেনসি গভর্নমেন্ট তুমি নামসি ইতুমা মুনিত তুমফান আকে জয় পেন কি পিলো আর দর পি নাংনে নাম নাংনে আকে জয় পেনসি লং জি লাসে লাসে সো ফান কিছু পামি জি পুলোতে গভর্নমেন্ট হসপিটাল লং দাম নাং পো আকে জয় পেন দোয়াই হাই এন দু নাং পো চু দু নাং পো
1: মেঘ পিগলো ডক্টর চরল নালি থান পাকলার ঠেকে পন লাবাংসো কিসো পেন কাচিপা জগ জি মাতে কাচিপা হেলো জি লাপেন কচিংরাই জি আফান কুপি পি ল ডক্টর ইক্লেম পান ইংলং জি কে
0: মু পেন চে থান বমাসন আ কেসু আবাং ফান মানে চিনি নাং পো জে লাসুয়া কেসু দু পিনে এরেং লং আসাপ ও আরং প্রেক দাক বা ঠিক লাক পিনে লাসন চে থেকলং পুলোতে

0: থাকে লাভসুহুত নিতুম স্কিন পেন আসাবো আবি এন পোতে স্লিট স্কিন স্মের পুপু হেদি এস এস এম এস এস এস আনকে লাদাক আলা মাইক্রোস্কোপ আবের লাংপো হালাসো আপি বাং ক্লাঙি লাসি লাসো টেস্ট আনন নাকে কুড়ি নাং কক ঠিক ঠিক যং সি লাসন দো বা মানে পুথিপ ঠিক ঠিক বুলতে লাসি মেডিকেল কলেজ আনতা বাং তামে বা নিতুম অফিস লংলে বাং তা চক
1: মেক পিগলো ডক্টর নলি লাবাং সো লাম পাকলার ঠেকি কে পট জরুইক পিগলো ডক্টর নলি লাপো আনা সাই কি অং দুং পেন পুসিতামি পিনি নং লিহিন পেন লেপ্রোসি কি সপুথাক ক্লারডাক পেন থান পাচেনি পন ইকথেগ পট এলে তুম কাছে থান নং জি আলাম থেকে দু উ লাং তিমা পনসিতামি পিনি কে আপর আলাম তা দু ইকক পট সি লাপো আনলে ইংটন পন ইকক লনা লা এলি তুম কাচিং কি কাছে থান পন আলাম থে দু আন সিতামে রেডিও নাকার জুদন আরা তুম তা আলে নাংলাং দন পপুসি ক্রয়লো তাসি এলি তুম পিনি চিহো চিপুত আলাম থেকে লাপো আনলে ইং তন পন ইকক লো না পথাত নাং দিফান সুরি সুরি কাডা নাম পাজার ইগলো ডক্টর
0: পিনি লাদাক কে বাং পট নিং রং লো আরো নন নিতুম 30 জানুয়ারি পেন লা এন্টি লেপ্রোসি ডে পালন ডেট আফি পুথর টানি পেন কে 31 জানুয়ারি পেন নিতুম নিক্রেপ ফ্লিয়েফান 14 ডেজ আফান স্পার্স লেপ্রোসি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন পুদুই লাসলং নিতুম লেপ্রোসি আমি তাতুম লেপ্রোসি লঙ্কা মেকলেম আমি তাতুম রং রং পেথে দাম্পো মুনি তুমফান থান দাম্পো অ্যাওয়ারনেস মিটিং করি পো থান দাম্পো লাসহুত রং আমি তুমতা হায় মিটিং লং দুন পেন আর্জু দুন পেন চিচিনি দুন পেন পুলোতে মেপার জি আথেমা নন গভর্নমেন্ট আহিন পেন 2027 আনকে লেপ্রোসি আবেলো পু কি পুজি আফানসি কেচি শিখলো তা লাসো আং বং জং সি নিতুমলা লেপ্রোসি আকে সো বাং পাকলাং ঠেক ঠে লাসো আফি আনসি লেপ্রোসি আকে সো আরু ক্লাং থু ও পুলোতে লাগে মু থেরাক মে মিয়া লাম্পো লাসি নন কাদো বাবে ফান্দা কাচো নিতা লালো কোমানে জং সি কি মা থা যে নে নিবাং আলং কুপিনি লাসন দুকক লা সি আকে সুতং কে লং মা পিমা পুরা মানে ফেরে রেপিন ছে থেরাক রেপিন পেন ছে পাকলাং দাম চিংকি দাম চিংবাই দামরা আর কেসু দো পুলোতে আর লং পুলোতে দবাই কেচু পেন চিপা মি দেট পেন সি কেনাং সতলো আর লাসি নিলিহীন পেন তা কাদো কাবে ফান্তা কাছু নিংরিল কার্ডম
2: লাপন পর্ণাং লিটুম লিপ্রোসিয়া কেসো মাতে সি ই কেছু আকেসো আপুথাক ডক্টর কাবান্তি রনপি লাপেন হুদবাং ফু হারবামন রং পিয়ে তুমাংবং চিহু চিপুত আর্জলং ইকটাংলম আদুন্থু ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আপুথাক ট্রেসি রং পি পিপেন লামজর কেথান আর্জু ইকসেনা লাপেন লাবাং সো লামজর কেতকাবাং ডক্টর জিরসং রং চিহন
3: আপ্রাংসি অক প্রাণা যাই মে কার্জুয়া তুমফান আনস্তামে কার্ডম পাজির ইগল পিনি নে লি নাংলি তুমপেন ফ্লিউমাতে ইনফ্লুয়েঞ্জা আ ভাইরাস পুথাকসি লামজির চেথানপন ইগজি ফ্লিউমাতে ইনফ্লুয়েঞ্জা লাকে ইনফ্লুয়েঞ্জা আ ভাইরাস মেনা জক নাংকে প্ল্যাং আকে সোলো কাপ্রেক কাপ্রেক আ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দো ও আপটসি পেনাং আনকে কাফেরে মিমি আ ফ্লিউ মাতে পেনাং আনকে লাপো আন কাফেরে মিমি কালি লাবংসো আ ভাইরাস লাকে জাসিমেট ইলিটুমা রেসপিরেটরি ট্র্যাক মাতে ইংফোর আলং পেন পাংচেং সি ইলিটুম আক আফান আদুক পেডো ইনফ্লুয়েঞ্জা মাতে ফ্লু আ ভাইরাস সনক আন্দো লাসো আপুথাক চেথান পনসিনা নাম্বার সি ইনফ্লুয়েঞ্জা এ নাম্বার হিনি ইনফ্লুয়েঞ্জা বি নাম্বার কেথম ইনফ্লুয়েঞ্জা সি নাম্বার প্লি ইনফ্লুয়েঞ্জা ডি নাম্বার ফ H1N1 সোয়াইন ফ্লু লাকে স্প্যানিশ পেন কেওয়ান আ ফ্লু লো লাপেন নাম্বার থ্রক ফ্লু প্যান্ডেমিক মাতে আবুর নাম্বার থ্রক সি সিজনাল ফ্লু নাম্বার নের ক্যাপ H5N1 বার্ড ফ্লু ও পেন কেলং আ ভাইরাস ফ্লু পেন আজক ইলি তোমা পিয়ার্থিয়া লং কিঠি আফাই কো আন্দো ইসি হিনি চেথা নাম সেনে নাম্বার ইসি 1918-1919 H1N1 স্প্যানিশ ফ্লু কিঠি আফাই মিলিয়ন থ্রি থ্রক সি পেন ফারোই সি দো নাম্বার হিনি 1957-1955 এশিয়ান ফ্লু কিঠি আফাই লাগে মিলিয়ন ই সি পেন প্লি আন্দো নাম্বার কেথম হংকং ফ্লু 1968-1969

0: ba apia potam cha tame pachari dun je aning hang po bang hem chu bidun po bang so bang hem chu bidun pena jok ko ani apran kidam atum cha tame lakhaun eset an dulo ni tum karbiang long long ta pipot ma polo tang ti lake education na hin kepa phi du na join nilu government school lo long sta me than bang kaduri ta thepik lang school do po ME to high school an pusta me mane than bang bang kaduri the ola LP school pusta me than bang bang hini la sonan an si pichot si ke thek don long ki o a jhaga long bang ki than bang inut na son an an si pichot titi na son si ke thek don long ki o na si private school ban pang bardam lo pulo tang te than bang bang ki mane private school long bang ki mane a subject wise si ke pipi la son si la ipine english a subject pusta me english a than bang je than wet nani math a subject pusta me math a than bang si je than wet la son si dudu po private school long bang ki mane osomara tum sita me ke thega phan mane ki joy du la government school long bang ki than bang ka duri pe na jok mane than bang invest po ha also mar ata class ta ang deng la class 5 an pas ta me than bang jong si bhai ni vet polo tang te hola isia class than lo polo tang te hala isia class also mara tum ke chon pro chon jam la pusi dupo mati di than bang a bang ke pa ba da son te me sen ji ma pusi ni li jong jong ben mane ma tha da he
1: tang de la so lo ge charli te educational la la so challenge sa bang li tum long dolo tang de la so pen kappa we thak ji bhan ile tum kupi ko son se ke claim nahi mala
2: community na penta isi cherap cheto bang ta tata isi important do ko la non son kisuman tame cholong le tum ta do
1: kala kala
2: ke dam ke bang kharcha ka vila tum ta do la tum do la tum itum jong si step dang nahi bolo tante affector do itum jong si ke char de hin bine ji bolo tante ndak education challenges ke lage main ke lalo economic challenges la kitu ke low income nitum ke la agriculture no se depend kuri
1: kala kala
2: kheti choklem po azat po inke la kheti choklem po inke income ta mane doret puta kali je mesen school on pathai ji son puta ave inke la healthcare ta isi factor la healthcare hedi munitum la kesu lote
1: tak pena si chelang
2: chelang dam ave adim ta ave la haila
1: non ili tum long model ili tum kar bieng long long mangge jontu long le alam ki bujda me ili tum penang ne thekon long lo mane konane pen a hoy long ge mane pen person long le ga chithi da ho ba a hoy hedet tame konane ko mane pen lo son ga chithi da ho পুসন ইলিতুম থেকলং দুপিগল তাতে লাই হয়ে ইলিতুম লা যত ইন্ডিজিনিয়াস পিপল লিতুম কোসন যে লস আলং লে ফেলাং কাচিরাই কম থেক জিমালা
2: লাকে ইলিতুম আরাই চিচিনি দে পট ইতুম পুলতান্তে লাপিনে লা হেদি মেন কে লা লং লে আহেমফু
1: কালা কালা
2: লং লে আহেমফু ট্রাইবেল লাতুম আনি জি আরাই লং লে আরাই বাং চিচিনি নে দে পট আংকে লা অ্যাওয়ারনেস তা কাবে দে তা পট ননসন থেকদাম লং পেনাং আন থেকদাম লং লা লংলে মুখা এনেকে লংলে কে ইতুম দাক জং সি ট্রান্সফার করে যে বলতান্তে বা লংলে বাং জং সি পজিশন আর পজিশন জং সি চেলার যে বলতান্তে পিনে ইসি বাংকে থ্রু গিফট ল ইসি বাংকে সেল ল সেল বাংকে নন আকো বাংকে নন কে সেল রেজিস্টার বাংকে বন চেক ল নন বাংকে সেল নো লিতুম লং বাং সেল নো লংলে বাংকে এনকে নন ট্রাইবেল ফান কে লাগে সেল নো লাগে লিতুম চিচিনি ব্যাগ চিচিনি নাং জি আলাম লহে সেটামে লা ল্যান্ড পজিশন ট্রান্সফার যে বলতে হিন্দি ল তোয়ার কে ইসি বাংকে ইলিতুম থ্রু লা সেল দিত পুদো সেল ইসি এগ্রিমেন্ট বনাই নাম আনপার কে ইসি বাংকে লা গিফট দিত পুদো লা গিফট এগ্রিমেন্ট বাংছে বনাই নাম পাঙ্কে তন বাংকে সেল বাংকে হেন দাক ল প চকলেম ই বাংকে হালা বাংকে গিফট শ্রীপি রং ল মুনিত ফান আনিকাংসামপেন পোতা কসল না পুদাম পোলাদাক বাংকে মানে জ নেফান লংলে লাসো ছিরি ইসি লংলে নাংজি নেফান পোলাতান্তে নে কসন সি নে মেন চেবানজিমা লামাংসি মাথা পোমা দিদি
1: কালা
2: নন ট্রাইবেল কালি তুম পুষিতামে ওকে নন জং সি লংলে আড়াই

0: Evangi pulo tante lalo. Ala sel ke un elopot la gif si na papi det po. La son tek dam long onon long.
1: Se ilitum methang long le phelang kachirai ko mi pulo tante labang so agif dit bang na me ilitum ka do weda kachini ma kanang
0: Sini
1: sor le hedi labang ka
0: actually ke itum ke non tribal pan ye sel ma si sel lo itum
1: kalang lo
0: ke
1: kalang lo eh
0: la sik schedule area long na li jong se patai si gif le kurilo pulo tante bang hala revenue office nang po revenue office nang po yang kalang hanta ke alok nei ke gift nang po kali te sel nang po
1: kalang
0: nala but transfer position po agreement do hala nang po
1: thot pu ni ban arju thunang tang le ni lai litum da karbiang long long bang sor lo tum kisung che tong nang mane specific challenge lawang so ku pi pi son lo nang li hin ban than ji ma
2: da bang ke na lo sor lo tum kachali awar sai la tai son lo la pen chojor cholan lata isondo lapen ratcharia varsai ken son tak tak simane kapre kapre ka dola swaro tum ani ke jok wanavi nahok le do nahok le tam chata me swaro tum ke jok wan ka be de ason si nili thek pon lo lapen aku do thula pine chu jor chulana long se ta me swaro tum lote kachere kaita e kangting lu plo tang te ke do ke tam ta mane phiri me me ason se kaita do do la tum phane di safety ave supin so tum kai ke ta mane sorlu inuet palutang te chulang ro chulang plot asun dukok titi nasi lahaita kalang lo
1: sorlu tum gender based violence la pen la discrimination along bang specific alang le tum kache face nang mate kasung ache tong copy person la nang li kathek long la
0: also tum ako ke face thek dam long mang ke la pini opportunity opportunity ajo ini promotion tanghonon pini nangli phan promote nang kuri po nangli so pini along mangi pini son ke nang po la son tai si thekdam long lo
1: la so bang na mane ar lu so dum bhan mai si kisung la
0: dilata kisung la hai ta do
1: tong le lai hui awareness pen mate swar lo dum bhan kachine ge holo pen li tum ka do we rat me ku pi si ke claim ge nang sol ma la bang so अवायलेंस बांकांग टोन थेजि फान
0: हेचें सेके ला वायलेंस स्टॉप जे पोलतान थे इलितुम के इनिशिएट केन नै बकेला पेरेंट्स ल पेरेंट्स गाइडेंस दोने जे कोसन सी के दाम नै ओसो अपोर सी के दाम नै ला हाय कलांग ला हे फ्रीडम पि नै हे ओसो मार तुम फानता नन सन आल्सो समार तुम फान पुने पिंचो समार पुने फ्रीडम के पि नै हे तामे फ्रीडम पि देत पोय फि छि तामे कचेरे बांग दा थान पो नै ला बांग सिल एके ला सेकंड बांग के ला मेन के आल्सो समार तुम मा दिदी la also somatum ke dam du nonson mantune aju phirlo ke dam ke bang ta to kok titi to la hailong mang ke alang li tum ta mane la ke dam lo plodan te la pini pocket back pocket son do ma titi pocket long keri kuri pon me ani je self defense fan safety fan hedi la hai keri kuri pon me nonson da handy hormu don hoy keri kuri pon fan লাই কেৰি কৰি পন মে আন পাৰকে লা থাৰ্ড লাংডাম লো পলতান্তে লা ইলি তুম জংচি আচাব এণ্ডেঞ্জাৰচন যে থেক লং ইনিজে ফান কমানে ষ্টকিং দা দদু আফি নাট পেন লা ফল' নাং কৰি তুম দা দদু নাং ফান লা ল' তা পাৰ্মিট নাং কৰি নাং জংচি ফিল কৰি যে নাং আচাব মানে আনিজে ফান চি ফিল কৰি যে নাং নাং ফান মানে চন হেৰেচমেণ্ট বা নাং ফান একটা করি ফান নাংরি বা নাং ফান লা ফোর্সফুলি নাং ফান নাং চলাং রেম ফান রি পোলতান্তে হালা এই নাং হালা সো সিচুয়েশন নাং ইউজ করি মে এন্ড দেন হালা সো আফি নাং লাপেন আকু কাপড়ে কি স্টেপটা দেখ মে নাংলি হালা ফোন রেকর্ডিং তা আমি ননকে ফোন রেকর্ডিং কে ননকে ইসি লতা ডিজিটাল রেকর্ডিং তা ইসি ইভিডেন্স ননকে ইভিডেন্স মানি লতা ননকে লাহাই তা হেডি এনকে ফোন দা করি মে নাং হান্ড্রেড লং ডাইল হান্ড্রেড পুদো দো মাতি ননকে লা আনকে অনলাইন তা এফ আই আর লঞ্চ করি মে অনলাইন তা এফ আই আর লঞ্চ করি মে নাংলি নঞ্চন তাক ইন্ডিভিজুয়ালি দামছি নাং পুলিশ থানা লং নন এফ আই আর লঞ্চ দাম দে তাচ লা অফিসিয়াল ওয়েবসাইট হাতাক তা নাং এফ আই আর লঞ্চ করি মে লা তাই ছিল লা বাংকে নাং ফিজিক্যাল পার্ট ল আকো সাইবার ক্রাইম লং নাং জি লাহাই ভাইলেন্স পান চিজ তব যে বলে তানতে নাংলি হালা হাই তা পামু পেন পোষণ লা ডিজিটাল ইলেকট্রনিক রেকর্ড ডিজিটাল রেকর্ড লাহাই তা ইসি ইভিডেন্স পুলমাটি দি ঠিক না সন থাক থাক সে নাংলি নন সন লা ফোন লং মেসেজেস তাহ লা মেল তাহ

0: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কপি পিলো কাপাচে থ্যাং মে আসন মুংকে
1: কাপাচে থ্যাং মে আসন আনতে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাং কান রং কেয়ার আর রঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এতে কোসন লি পো কোদাক লোক হুমরি দাম নং জিকে
1: লাদাক লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাকি আকাশবাণী দিফু জয়মে কিবং লাকি এফ এম বেনালং পেন মে গহার্স ফারুই সিরতক বড় সিরকেপ লাপেন আনপারটা নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপ অলং পেনতা নাংলিতুম জয়মেক দোয়ান তার জলং ইকজি আদুন্থু ইংলিশ আলামজির আজয়মেক আংদেং লংপেন অর্গেনিক ফার্মিং অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট আপুথাক হেলভেলিন তিমুং পিপেন লামজির কিথান আর্জুক সুনা
3: Organic farming and its importance. Today, we are going to talk about something that touches every single one of us, the food we eat. Have you ever wondered where your vegetables come from, how they are grown, and what methods are used to produce them? Our topic today is organic farming and its importance in our lives. What is organic farming? Organic farming is a method of agriculture that relies on natural processes rather than synthetic chemicals. It avoids the use of artificial fertilizers, pesticides, herbicides, genetically modified organisms, antibiotics, and growth hormones. Instead, organic farmers use natural fertilizers like compost and manure